মুই গোটক ভূত বড় তুকে সাগে দে মুই গোটক ভূত বড় তুকে সাগে দে যাবে যাবে রে বড় মচয়া লগে মচয়ন্তনি বুড়ি আসে কসন বলে এ ধর ইনা ডকরি এবে খায়ে বলুন বলে

ইঞ্জেলি সজালের বড় তুকে ময়ে যায় রূপে দয়ে দে তরই গটকে এবে চরি ধরি সুনালি হলে জামাই জলে যায় দে বাবু বললি মনে যায় চরই না ধরই এবে গেলি মনে যায় চরই না ধরই এবে গেলি বে মনে আন্দানি বুড়ি ঘরে গেলি সে মনে যায় আন্দানি বুড়ি ঘরে গেলি সে মনে যায় এ বাই বলে রে বাই ঘর বিতি বলে রে ভাই ঘর বিতি যায় আশিস কসন ভাই ঘরে বলে আশিস কসন ভাই ঘরে বলে মাইকায়ে কে সাগে দে ননি ঘরে আসে ভাই মাইকায়ে কে সাগে দে ননি ঘরে আসে ভাই পেটনে ওর নয়েবে মাকে নিয়াইবে পেটনে আর নয়েবে মাকে নিয়াইবে হে আইকনে নিদ ভাই মাকে নিয়াইবে হিমাচ বেটা ডাল চার ঘর যাওয়া

0: টাকু বলাকায় আমা টাকু, আমা টাকু বলাকায় আমা টাকু, আরা পুরিন লেকি মনকে পরিয়া গুড়ারে ডাকু,
1: পরিয়া কাউ কই দে না,
0: পরিয়া কাউ কই দে,
2: মজলা বল গড় গাস্তা না
1: আলে
2: পকনা পতর লি বলাকায় পকনা পতর লি,
1: হ্যাঁ
2: শুনা না, পকনা পতর লি বলাকায় পকনা পতর লি, এ গোট কে শুন তো বিতি মন তোকা পালি মন কে থোপ না উতরলি,
1: আয় না থোপ না উতরলি না,
2: সত্যি আয় সত্যি আয় সত্যি আয়।
3: হ্যাঁ দাদা, কোচেই পিকা পিকা বলাকায় কোচেই পিকা পিকা,
2: হ্যাঁ
3: বলে সে কোচেই পিকা পিকা বলাকায় কোচেই পিকা পিকা, এ গাঁ চোলে কা মন কে গডরি তলে লিখা,
1: মগবল গোটক সিটতা ইলি, আঠন ডোলি নৌঠন পাঠি দুলুম ভীতি ঘর, আঠন ডোলি নৌঠন পাঠি দুলুম ভীতি ঘর, দশ জন পিলা চো মায় হুলি কেবই নি আইসো,
2: দেখা না গোটক থাসা আসতা নে, হাও কিরকি কুড়িয়া মজুর জাল, শুনা না কিরকি কুড়িয়া মজুর জাল দশ সমদি মোচো চাল
1: চাল, আয় আয় আয় আয় সত্যি আয়,
3: এদি সর্গি পতর পালাইলা বুটা আলাইলা,
1: হ্যাঁ
3: সর্গি পতর পালাইলা বুটা আলাইলা, এ গাঁ চোলে কা মন কে কেনে কালাইলা,
0: পান পান চে হিসাব নে দেখা, এ লেকি পন্ডরি, এ লেকি পন্ডরি নিকট সুন্দরী, তুচো কাজে ধরু নেন্দে, তুচো কাজে ধরু নেন্দে লাল চুনরি,
1: সত্যি আয় না সত্যি আয়,
3: চলনি আনা চলনি আনা কোন্ডা চলাইবু, চলনি আনা চলনি আনা কোন্ডা চলাইবু, এ গাঁ চলে কা মন কে কোন্ডা রোকাইবু,
0: কোন্ডা রোকাইবু, দেখা না করম রলে করমঙ্গা, করম রলে করমঙ্গা, নাহলে ভঙ্গ ভঙ্গা,
1: অবুজ কে কুকড়া পূজা,
0: হ্যাঁ
1: অবুজ কে কুকড়া পূজা, অপড় কে দুই থাপড়,
0: অপড় কে দুই থাপড়, আয় আয় আয়,
1: হ্যাঁ তো দা দিদিমান এ রেলি ঠসা, আরু মাই মিনেশ কুমার পানিগ্রাহী, মচ সঙ্গবারী রামলাল কশ্যপ, বংশী কশ্যপ, আরু মন্দনা বঘেল, আমি ঠসাক ধরু নিলু, তো কেবে দিনা ফের আমি আসনে ঠসাকে ধরু নেওয়া, আমি সপাই করু সে
4: জুহার,
5: আলে পিটো পিটোলে রা ইঙ্গো আয়ো মারা কে বাড়লে গোতো, ইঙ্গো রাজ দরবার তোর সয়ান কুদি দূরলে রা, ইঙ্গো রাজা নাম নেতা পিটোলে গোতো, ইঙ্গো গায়তা কুন্দসরা দিয়া কে ইন্দুরলে রা, ইঙ্গো চোন পরগান চোন পরগান তোর গায়তা বান্দুরলে রা, ইঙ্গো নত্রা লাঙ্গো সিং ফুটতুংলে রা, ইঙ্গো ওর পে কানাইত পিটোলে গোতো, ইঙ্গো রাজা না বেহলে লেরা, ইঙ্গো আয়ো বারা কে বাড়লে গোতো, ইঙ্গো আচো তো গুড় সিন গা বাড়ক দূরলে রা, ইঙ্গো উন্দি মঞ্চ বায়না পড়তোরলে রা।

তো গায়ে তাল বগাতো বীচ বা চুন্নারতে হাত্তুর লেরা না না সারতে মিটিং কিন তো না দামে বীচ বা চুন্নারতে গায়ে তাল মিটিং কি তুর লেরা মা ও চিত্রা খা তুং লেরা বায়ো মারা কে বাহলে গত মটা তা মা ও চিত্রা কুনবার উজা।

0: চন্ত বরি দাম না রুজাম বিতালে জোর বিচার কি তুংলেরা মট তাহ নিরাহ বা তাংলেরা আচো তুই চোর পলং বহিন তোর ইঞ্জোর আতলেরা আচো তো চুক পদ্দিং বা তুংলেরা বায়ো বারা কে বাহলে গোত আচো তোন ফুলা গোলেরা বচো তো নাড় তুন পদ্দিং কড়ক রেহ কা মুটি হিসি তুংলেরা
1: ও
0: না না।

0: তো দিদি, এ তো সঙ্গ আর পরে বিয়া গীত বলে গাওয়াস কাছেন
1: গান দেখেন যেন
0: আলে বিয়া গীত বলে আমরান দিয়া সাজকাল সব বাটে বাটে বিয়া হয়েছে আর শুনুন বা লোককে হারিক বল লাগে দে
1: সলকাডাডি উপর মোড় মোড় কনা বাঁধে সলকাডাডি।

হিরো টালে কালি বেতলে দায় তিন্দেরালে রোডেল সেনা মালে সেনা আঙ্গুরালে বোর পটে গালে এ

0: জোহার না চালকি দাদা, জোহার।
1: হ্যাঁ, আমার লিখনা মাং তো ভাই আলে জোহার দেব জোহার। এছি সঙ্গে সঙ্গে আমচে গাঁও কার্যক্রম শুনতোর সপ্পাই গাঁওকারি দাদা দিদি ভাই বহিন সিয়ান সজন মনকে মাই চালকি
0: আর মাই মাং তু
1: আমি দুনো করুন সে
0: জোহার। তো চাল কি দাদা, রোজে দিন চসন আম চলক তো জ্ঞান দিয়ান চো গোট মন্দর নম্বর তেতে চিরু
1: তেতে চিরু সে নে আর সত্য গোটাই কি আম কাই না কাই গোট বাত কে ধরু নেউ সে চি মন্ত্র দেখ না আম চো জন গাঁও বাটি জন জন বলে কাই বলে হই সে নে হ্যাঁ চাই বাজার হো মন্ডি হো বিয়া বরপন হো দুঃখ সুখ চো গোট হো হরিক চো গোট হো নে বললে নে জন আম চো সমাজ চো জন রীতি রুসুম নীতি মনাসে নে ইথানলে আমকে কয়েক চিজ শিখুক বল মিরেছে
0: শিখুক মিরেছে আর আমচো সমাজ নে রলো নে সমাজ সংগ্রহ তো লোক মন হাম আমি নে আর সমাজ নে

0: সঙ্গে সঙ্গে আমি যাত সময় বলে হয়েছে
1: না
0: কই বলে বুতা কাম বুতা কে আমাকে সময় করলে হুয়া চাই খেতে কমানি হো না হলে ফের ভাত পেচ খাতো রো না হলে কাঁ বলে যাতো রো
1: সময় করল সময় যাও
0: তো ওসনি আমি আমি কার্যক্রম কে বলে সময় হলে ধরু নে উসে আর সময় সরলে যা বিদা মাঙ্গু উসনে তো ওসনি আমি যাতো সময় বলে হলি তো আলে মোটরা গডরা সকলু আর বিদা মাঙ্গু যাতো পুরে আমচো গাঁও কার্যক্রম শুনতোর সপ্পাই গাঁওকারী দাদা দিদি ভাই বহিন সিয়ান সজন মনকে মাই চালকি
1: আর মই মঙ্গ তু
0: আমি দুনু করুসে
1: জুহার।